আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন সুপ্রীতি মিশ্র। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নিতিন নবীন দুইদিনিয়া ওড়িশা গস্ততি আসিকি ভুবনেশ্বর পৌঁছিছন। গলাকাল রাতে 10:30 শ্রী নবীন ভুবনেশ্বর পৌঁছিবার উত্তর তাঁকু মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্য বিজেপি সভাপতি, দুই উপমুখ্যমন্ত্রী ও মন্ত্রিমণ্ডল সদস্য বিধায়ক মানে স্বাগত করে। আজ হবার কোর কমিটি বৈঠক শ্রী নবীন যোগ দেবে। তার উত্তর সে খোর্ধা জেলা জটণী নথিবা আইআইটি পাসর এশিয়ান ইনস্টিচ্যুট অফ ফিজিক্যাল হেলথ বিশ্ববিদ্যালয় পরিসন্ন জিলাস্তরীয় পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ মহাঅভিযান শিবিরকে উদ্ঘাটন করবে। শ্রী নবীন পুরী যাইকি মহাপুরুষ দর্শন করবার ভিল কার্যক্রম রয়েছে। বেলবুড়ে রাজ্য কার্যালয়ন রাজ্য পদাধিকারী মোর্চা সভাপতি ও মন্ত্রী পরিষদর বৈঠক সে যোগ দেবে। আজ রাতে শ্রী নবীন নয়াদিল্লী ফিরিযিবে বলে জনাপড়িছে। পঞ্চায়েতিরাজ মন্ত্রণালয় তরফ জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাগি ওড়িশার 5টা পঞ্চায়েতকে বছা যাইছে। আইবা মাস 3 তারিখ নয়াদিল্লীন এই পুরস্কার দিয়া। স্বচ্ছ ও সবুজ গ্রাম পঞ্চায়েত বর্গটি সুন্দরগড় জেলা লাঠিকটা ব্লকর হাতিবন্ধা গ্রাম পঞ্চায়েত দেশে যুগ্ম ভাবে 2 নম্বর ঠানে রয়েছে। এই পঞ্চায়েতকে 37,50,000 টঙ্কা পুরস্কার দিয়া। ইতার সহিত গঞ্জামর 2টা আউ কেন্দুঝর গোটে পঞ্চায়েতকে বিল পুরস্কৃত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার 31 তারিখ রবিবার দিন সকাল 11 বজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জড়ি দেশ ও দুনিয়া সারা লোকঙ্কর সঙ্গে বিচার বিনিময় করবে। এটা তাঁকর 134 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। এগি প্রধানমন্ত্রী সাধারণ লোকঙ্কর মতামত মাগিছন। লোকে নমো অ্যাপ আর মাই গভ পোর্টাল থি সেমানকর মতামত দেই পারবে। ইতার ছড়া 1800-11-7800 ডায়াল করিকি নিজে নিজর মতামত রেকর্ড করাই পারবে। 1922 নম্বরকে মিসড কল দেইকি এসএমএস জরিয়ে আইবা 29 তারিখ তক নিজর মতামত দেই পারবে। রাইজে হোথবা জবর খরাকে নজরথি রখিকি আজ আউ আইবা 25 তারিখ সোমবার দিন ভুবনেশ্বর হেবারকে থিবা মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি কার্যক্রম বন্ধ রহবা। শুনানির পরবর্তী তারিখ গণমাধ্যম জরিয়ে জনাই দিয়া বলে সাধারণ প্রশাসন আউ সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা দিয়াছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই তরফ ছাত্রছাত্রী মানকর পরীক্ষা খাতা পুনঃমূল্যায়ন দেয়কে কম করা যাইছে। কেন্দ্র বিদ্যালয় শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ সচিব সঞ্জয় কুমার কহিছন, ছাত্রছাত্রী মানকর লাগি উত্তর খাতার পুনঃমূল্যাঙ্কন লাগি গুটে গুটে প্রশ্নকে 25 টঙ্কা লেখা ধারিজ করা যাইছে। মূল্যায়ন উত্তর যদি মার্ক বড়বা বেলে দেয়কে ফিরাজিবার ব্যবস্থা রয়েছে বলে শ্রী কুমার কহিছন। নিষ্পত্তি অনুসারে ছাত্রছাত্রী মানে উত্তর খাতার স্ক্যান কপি পাইবার লাগি 100 টঙ্কা দেবে। সেন্তা নম্বর ভেরিফিকেশন লাগি বিল 100 টঙ্কা দেবারকে পড়বা। আগনু স্ক্যান কপি লাগি 700 আউ নম্বর ভেরিফিকেশন লাগি 500 টঙ্কা দেবারকে পড়ুথিলা। বরগড় টাউন কেনালর উন্নতিকরণ আউ সৌন্দর্যীকরণ লাগি কাম মূল হবা। কেনাল উপরে বক্স কন্ডুইট তৈয়ার করা যিবা। ধনুযাত্রা মঞ্চতি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সৌন্দর্যীকরণকে নিকিরি করিথিবা ঘোষণার ভিত্তিপ্রস্তর গলাকাল বরগড় বিধায়ক আউ জিল্লা যোজনা বোর্ডর অধ্যক্ষ অশ্বিনী কুমার ষড়ঙ্গী থাপনা করিছন। পয়লা ক্ষেপে 50 কোটি টঙ্কা খরচা থি বরগড় ভেডেন শাখা কেনাল উপরে বক্স কন্ডুইট তৈয়ার করা যিবা। এথিলাগি টেন্ডর প্রক্রিয়া শেষ হইতিবার বেলে খুব জলদি কাম মূল হবা। নিশামণি পড়িয়ানু গোটে শোভাযাত্রা বাহারিকি কেনাল ছকঠানে পূজা কলা উত্তর প্রকল্পর শুভারম্ভ হয়েছে। এই প্রকল্প জেলা লাগি গোটে বড় মাইলখুঁটা হবা বলে বিধায়ক শ্রী ষড়ঙ্গী কহিছন। এশিয়া প্যাসিফিক ইনস্টিচ্যুট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এআইবিডি তরফ মালদ্বীপ ঠানে গলা 12 তারিখ হয়েথিবা এআইবিডি আন্তর্জাতীয় গণমাধ্যম পুরস্কার 2026 সমারোহটি আকাশবাণী সম্বলপুর কেন্দ্র পহেলা রনর্সঅপ ভাবে পুরস্কৃত হয়েছে। কেন্দ্র তরফ ওড়িয়াতে প্রস্তুত রত্নগর্ভা হরিতবর্ণা কার্যক্রম এই পুরস্কার পাইবার লাগি যোগ্যতা হাসল করেছে। ওড়িশা লোকসেবা আয়োগ ওপিএসসি তরফ সিভিল সর্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2025 কার্যসূচী বাহিছে। এবার জুন মাস 7 তারিখ প্রিলিমিনারি পরীক্ষা 2টা ক্ষেপে হবা। রাজ্যের 6টা জোন সম্বলপুর, ভুবনেশ্বর, বালেশ্বর, ব্রহ্মপুর, কটক আউ জয়পুরঠানে এই পরীক্ষা হবা বলে জনাপড়িছে। ପାଣିପାଗ ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗର ସୂଚନା ଅନୁସାରେ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆଣ୍ଡାମାନ ପହଞ୍ଚିଛି। ଏବେ 2-3 ଦିନ ଭିତରେ ମୌସୁମୀ ବାୟୁ ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଆରବ ସାଗରର କିଛି ଇଲାକା, ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଓ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ବଙ୍ଗୋପସାଗର, ଆଣ୍ଡାମାନ ସାଗରର କିଛି ଇଲାକା ଆଉ ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜକେ ପହଞ୍ଚିବାର ସମ୍ଭାବନା ଅଛି ବୋଲି ବିଭାଗ ତରଫ କୁହାଯାଇଛି। ଏବେ 2-4 ଦିନ ଭିତରେ ରାଜ୍ୟର ବଡ଼ଭାଗୀ ଜାଗାର ତାପମାତ୍ରା 2-3 ଡିଗ୍ରୀ ତକ୍ ବଢ଼ବା ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ତରଫ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଗଲାକାଲି ବୁଧବାର ରାଜ୍ୟର ସବୁନୁ ଜହ ତାପମାତ୍ରା 42.9 ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ୍ ରେକର୍ଡ କରାଯାଇଛି। ଏଚ୍ଡି ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଆରବେଳର ଆଞ୍ଚଳିକ ଖବର ଶୁଣିପାରିବେ ରାତି 7:02 ଜୁହାର।

সোনা পঞ্জুরী কথাচিত্রর এই গীতটাকে শুনুন। গীতটাকে লিখেছেন শীর্ষানন্দ, সঙ্গীতে সইছেন অমরেন্দ্র মহান্তি, গীতটাকে গাইছেন সোনু নিগম আউ কবিতা কৃষ্ণমূর্তি।

কেলি কুঞ্জে দেখ বসিছে কচেরি রাধা যে হাকি মহেলা, ভারত আইন বড়রে বাঁধিছন কুষ্ঠ হেইছন মুদালা। কচেরির পেশকার ললিতা সাজিছে কমলা সখী নাজর, তুঙ্গ বিদ্যা সখী পুলিশ দারুগা মেঘ মালা রাইটর, দূতিকা কে কলে সমন চপরা সিন্দু রেখা কে অর্দলি, বিশাখা হেইছে সরকার।

আরে বৃন্দাবন ধাম কচেরি বিষম কৃষ্ণকে কলে হাজর ফুলমালর হাত কড়ি পিঁধে করি দফা লেখিলা নাজর পুতনা বধ 302 দফা সিধা হত্যাকারী দুষ বলৎকারে পশি লবণী খাইছে দফা।

আরে কচুরির ভিতরে ঠিয়া পূর্ণমাসী করে জবাব শুয়ালো, উকিল ম্যাজিস্ট্রেট পেশকার অনাজর হো সবকর বুহি গলা ঝালো। পহলা নিজর দিহে নিজে বিষ ভরি থিলা, নিজর বিষে পুতনা মলা, সে সিনা কলা হো নিজে আত্মহত্যাই থি কলা কানুর কানা গলা। সুরু পিলা গুটে বেআইন প্রবেশ কিছি দূষ নাই, বয়সী শুনি সবে আউছ যমুনা,

শুনলে সম্বলপুরি গীত, কণ্ঠদান করলে দুর্গাপ্রসাদ ভোই, ফকিরমোহন পটনায়ক, শঙ্করপ্রসাদ দত্ত, উষারানী বারিক আর চিত্তরঞ্জন বেহেরা। গীত রচনা গোকুলচন্দ্র নায়ক, আদিত্য প্রসাদ সায়ে, অটল বিহারী পণ্ডা, শ্রীপতি পাণিগ্রাহী আর ধ্রুব দাস। আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু, সময় দিন 11:30 প্রচার করছু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। কার্যক্রমর পহেলা গীত শুনমা ফনা সিনেমাতু। কণ্ঠ দিয়েছেন সোনু নিগম, সুনিধি চৌহান, আমির খান আর কাজল। গীত রচনা প্রসূন যোশী, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত। কার্যক্রম থেকে গীত শুনমা শ্রোতাবন্ধু। হলে আজের কার্যক্রম থেকে কথা হামা আমি আমার শরীরর এন্তা অঙ্গ বিষয় থি যেটা জরুরি এ মনুষ জীবন লাগে। আমার শরীরর হাত হচ্ছে সবুনু কার্যক্রম আও অদ্ভুত অঙ্গ। মাটিনু প্রাসাদ তক আর কলম নু কম্পিউটর তক ই সবু হাতর হি কারুকার্য। হাত খালি শারীরিক অঙ্গ নুহে, এটা মনুষ্য সভ্যতার গতি আর মানবিকতার প্রতীক। আমার দুই হাত সমানভাবে সৃজন করছি, গোটে হাত যদি কাহাকে উঠাবার থি সাহায্য করছি বেলে আরো হাত চিত্র আঁকবার লাগি কি লেখবার লাগি কাম আসি। এই কথা সঙ্গে শুনুন কার্যক্রমর পহেলা গীত সিনেমা ফোনানো।

শ্রোতাবন্ধু, মনুষ্যই হাত যদি অন্যায় বিরুদ্ধে লড়সি বেলে তার আরও হাত দুঃখীকে আশ্রয় দেবার্থী তার লুহ পুছবার্থী সাহায্য করছি। হাতর স্পর্শ যেন আমি ছুঁছু সেটা হচ্ছে মনর ভাষা। যেতেবেলে শব্দ কাম নাই করে সেতেবেলে হাতর স্নেহপূর্ণ স্পর্শ কষ্টকে দূর করে পারছে। বুদ্ধি আর হাতর মিলনথি সমাজটি নূয়া উদ্ভাবন আর প্রযুক্তি বিদ্যা সম্ভব হয়ে পারিছে। এ কথা সঙ্গে কার্যক্রমটি শুনম আর্য সিনেমাথু অলকা গ্যাঙ্গনিঙ্কর কণ্ঠতি এই গীত রচনা আনন্দ বক্সী, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।

0: শ্রোতাবন্ধু, হাতর বিনা মনুষ্য স্থিতি অসম্ভব। জনে মহান ব্যক্তি কহিলে, সুন্দর মু অপেক্ষা সুন্দর হাত অতকা মূল্যবান, কারণ সেই হাত উঞ্ঝামানকু সাহাজ করবার থি ব্যবহার হেসি। এতেলাগি আসুন আমে আমার হাতর সদ্ব্যবহার করমা, আর ই সমাজকে গোটে সুন্দর ঠান থি রূপান্তর করমা। এ কথা সাগে শুনমা কার্যক্রমর শেষ গীত সিনেমা রিফিউজি। কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, গীত রচনা জাভেদ আখতার, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।
1: जी, खड़े खड़े क्या देख रहे हैं आप?
2: कमाल है, उस चांद को घंटों देखता रहा, उसने एक बार भी नहीं टोका।
1: तो चांद को ही देखे ना।
2: मगर वो सांस नहीं लेता।

শ্রোতাবন্ধু, আমার আশা এবং বিশ্বাস আমার কার্যক্রম আম হৃদয়ের কথা কহিব, আমার স্পন্দন বা ধড়কনর কথা কহিব, যাহা অনুভব করিবারে সাহায্য করি, অন্যের ভাবনাকে বুঝিবারে সাহায্য করে, যেমিতি ভালো পাইবা। এহা এক অনুভব যা শব্দরে বর্ণনা করিবা অসম্ভব। এহা কেবল হৃদয়ের স্পন্দন বা ধড়কনি বুঝিপারে। আসন্তু সেই ধড়কনর স্বরকে আগকু বড়াইবা, শুনিবা পুনি এক মনছুঁয়া গীত। কথাচিত্র দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে কণ্ঠ দিয়েছেন্তি লতা মঙ্গেশকর এবং কুমার শানু। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।

শ্রোতাবন্ধু, সবু সম্পর্কে এই ভাল পাইবা অনুভূতি উপস্থিত রহবা নিহতি জরুরি। এই যেমিতি আম কার্যক্রম এবং আপনার মধ্যে আমার এই সম্পর্ক, আপন মানকর ভাল পাইবা এবং উপস্থিতি আমপা সবু কিছু, আম সহিত কার্যক্রমের যোড়ি হয়ে রয়েছে আপন মানুষ ধন্যবাদ। একথা সহ শুণবা কার্যক্রমের শেষ গীত কথাচিত্র ধরকনরু কণ্ঠ দিয়েছেন অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

0: শ্রোতা ভৌণী, সাহিত্য ও মহিলাঙ্ক মধ্যরে সম্পর্ক অতি নিবিড় ও গভীর। সাহিত্যরে মহিলাঙ্ক কেবল এক চরিত্র ভাবরে দর্শা যায় নাই, বরং সেমানে সাহিত্যর স্রষ্টা এবং প্রেরণার মুখ্য উৎস মধ্য। আজির কার্যক্রমরে মধ্যে সেমিতি জনে নারী সাহিত্য স্রষ্টাঙ্কু আসন্তু ভেটিবা এবং সে আজি আমাকে কোন ভেটি দেউচন্তি সে বিষয়ে জানিবা। নমস্কার শ্রোতা ভৌণী, ঘর সংসারের মনোরমা কার্যক্রমকে আপনার স্বাগত। শ্রোতা ভৌণী, আমার এই কার্যক্রমে প্রতি সপ্তাহে সাহিত্য ক্ষেত্রে জনে বিশেষ ব্যক্তিত্ব আমি ভেটি থাও, তা বিষয়ে তাঁকর লেখনী জীবন বিষয়ে জাঁ থাও। সেমিতি জনে সাহিত্যিকা আজ আম গহণে উপস্থিত অনেক, আসন্তু তাঁকু ভেটিবা, তাঁক মুহরু তাঁক পরিচয় জাঁবা এবং তাঁকর লেখনী জীবন বিষয়ে জাঁবা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার ম্যাডাম,
0: আমার কার্যক্রমকে আপনার স্বাগত।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: প্রথমে আমার শ্রোতা ভৌণী মানুষ নিজ পরিচয় সহ নিজ বিষয়ে কিছু কহবে।
1: ধন্যবাদ ম্যাডাম। মোর নাম হল সাগরিকা পাণিগ্রাহী, মু বরগড়ে রহে। মু বর্তমান বৃত্তিরে জনে শিক্ষয়িত্রী, কিন্তু সাহিত্য প্রতি অহেতুক দুর্বলতা রয়েছে। মু প্রায় নবম শ্রেণী লেখালেখি করছি, প্রবন্ধ, কবিতা, গপ এবং ছোট ছোট পিলামানাই অনেক লেখা লেখিছি। এই লেখাগুড়িক মধ্যে অনেক পত্রপত্রিকারে প্রকাশিত হয়েছে। পেশারে শিক্ষয়িত্রী হলে মধ্যে নিশা হচ্ছে মোর সাহিত্য।
0: কেতবে আপনার সময় মিলে যে আপনার আপনার মনের ভাবনা কু পরিপ্রকাশ করতে এই লেখা কু জারি রাখি?
1: সময় কু ম্যানেজ করে নেওয়া হুয়ে, যেমিতি কি বৃত্তি আউ ঘর সংসার মধ্যে নিজের যে আমি নিহতি ভাবে তাকে শোক বলে কহিপারিবা, যা আমি নিশা কহু। আউ এই সাহিত্য যেহেতু এমিতি এক নিশা, যা পূরণ করা সময় বাহার করা পড়ে। সময় তো সমস্ত সমান, কাম বি আম গৃহিণী মানাই সেই এক প্রকার কাম এবং সমান কাম। এই কাম ভিতরে মধ্যে সময় বাহার করে লেখা পড়ে, যেমিতি কাম সরিলে কিংবা রাতে মধ্যে চেই রই লেখা পড়ে।
0: আপনার এই যে লেখা লেখুচন্তি, প্রথমে লেখিবা পাই আপনকু কিয়ে প্রেরণা দেইথিলে?
1: প্রথমে লেখিবা পাই মতে মোর বাপা হি প্রেরণা দেইথিলে। মু প্রথমরু কহিলি যে মু নবম শ্রেণী পড়িলা বেলে লেখা আরম্ভ করছি, সেতবেলে বাপা মতে গোটে শ্লোক দেইথিলে
0: আজ্ঞা
1: সংস্কৃতর, আউ সে কহিথিলে সে লেখাটিকু অনুবাদ করিবা পাই। যেতবেলে সে লেখাটিকু মু অনুবাদ করি পারলি, তাপরে মু বুঝি পারলি যে না, মু নিশ্চিত ভাবরে কিছি লেখি পারিবি
0: আজ্ঞা।
1: আর সেইটু হি মোর এই লেখালেখি যাত্রাটা প্রথম করে আরম্ভ হয়েছিল।
0: আপনার কবিতা লেখুচন্তি, গল্প লেখুচন্তি, এই যে বিভিন্ন রূপ সাহিত্যর, সে মধ্যে আপনার কেউ লেখা অতি প্রিয় এবং কাহিকি?
1: মতে তো বেশি গপ লেখা ভাল লাগে
0: আজ্ঞা,
1: কারণ গপরে যেতিকি উন্মুক্ত ভাবরে নিজের চিন্তাধারা কু পরিপ্রকাশ অন্তত মু করি পারে। মু ভাবে যে কবিতারে মু সেতক হুয়েত কিছু মাত্রারে কম মাত্রারে করি পারুছি
0: আজ্ঞা।
1: আউ গপর সবু চরিত্র গুড়িক যেমিতি স্বচ্ছন্দ ভাবরে নিজকু পরিপ্রকাশ করি পারন্তি, কবিতারে তাকু খুব কম শব্দরে কহিবাকু হুয়ে। যেতবেলে আমি গপ লেখুছু বা পড়ুছু, সেতবেলে জনে আমার চিন্তাধারাকে মধ্যে খুব শীঘ্র বুঝি পারুছি গপরে। আউ কবিতারে খুব কম শব্দরে যেতবেলে আমি তাকু প্রকাশ করুছু, সেতবেলে মতে লাগে হুয়েত কেহি এহা বুঝি নপারে বি। আমি নিজস্ব চিন্তাধারা অনুসারে তাকু গ্রহণ করু, কবিতাকু নিজস্ব চিন্তাধারার আমি বুঝি থাও, কিন্তু গপরে যে গাল্পিক হুয়ন্তু কিংবা গাল্পিকা হুয়ন্তু তাঙ্কর চিন্তাধারাটা বৃহৎ মাত্রায় পরিপ্রকাশ হয়ে থাকে। ତେଣୁ ତାଙ୍କ ହିସାବରେ ତାକୁ ଅନ୍ୟମାନେ ବି ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି।
0: ଆପଣଙ୍କ ଚିନ୍ତାଧାରାକୁ କେଉଁ ବିଷୟ ସବୁଠାରୁ ଅଧିକ ପ୍ରଭାବିତ କରେ?
1: ମୋତେ ସାଧାରଣତଃ ନାରୀମାନଙ୍କର ଯେଉଁ ସମସ୍ୟା ରହିଛି
0: ଆଜ୍ଞା
1: ସେ ବିଷୟ ହିଁ ବେଶୀ ପ୍ରଭାବିତ କରେ। ଆଉ ବର୍ତ୍ତମାନର ଆଧୁନିକ ପିଢ଼ି ମଧ୍ୟରେ ଯେଉଁ ସବୁ ସାମାଜିକ ସ୍ଖଳନ ଦେଖାଦେଉଛି ବା ଯେଉଁ ସବୁ ସାମାଜିକ ପରିବର୍ତ୍ତନ ଆମେ ଆଜିକାଲି ଅନୁଭବ କରୁଛୁ, ସେହିସବୁ ପରିବର୍ତ୍ତନକୁ ନେଇ ମୁଁ ଲେଖାଲେଖି କରେ କିମ୍ବା ନାରୀମାନଙ୍କର ସମସ୍ୟାକୁ ବି ନେଇ ଲେଖାଲେଖି କରେ।
0: ମ୍ୟାଡ଼ାମ, ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟରେ ମହିଳା ଲେଖିକାମାନଙ୍କର ଅବଦାନ ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ। ଜଣେ ନାରୀ କବି ଭାବରେ, ଗାଳ୍ପିକା ଭାବରେ ବା ଲେଖିକା ଭାବରେ ଆପଣଙ୍କର ସାମାଜିକ ଦୃଷ୍ଟିକୋଣକୁ କବିତାରେ ବା ଗଳ୍ପରେ କିପରି ରୂପ ଦିଅନ୍ତି?
1: ସାମାଜିକ ସମସ୍ୟା ତ ଅନେକ, ମୁଖ୍ୟତଃ ନାରୀମାନଙ୍କର ସାମାଜିକ ସମସ୍ୟା ବହୁତ କିଛି ରହିଛି। ଲେଖିଲା ବେଳେ ସାମାଜିକ ସମସ୍ୟା ସ୍ୱତଃ ଆସେ, କାରଣ ଜଣେ ନାରୀ ଯେତେବେଳେ ଲେଖୁଛି ସେତେବେଳେ ତାକୁ ସାମାଜିକ ସମସ୍ୟା ବିଷୟରେ ଚିନ୍ତା କରିବାକୁ ପଡ଼େ ନାହିଁ। ତା ସାମ୍ନାରେ ଅନେକ କିଛି ସମସ୍ୟା ଉଜାଗର ହୋଇ ରହିଥାନ୍ତି, ଆଉ ଏହି ସମସ୍ୟାଗୁଡ଼ିକୁ ନେଇ ଲେଖନୀ ଚାଳନା କଲାବେଳେ ପ୍ରାୟତଃ ନାରୀ ପ୍ରାଧାନ୍ୟ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ଲେଖାକୁ ଚାଲିଆସେ। ଏଥିପାଇଁ ହୁଏତ ଅନେକ ଫେମିନିଜିମ୍ ଆଖ୍ୟାଟା ଯେଉଁ ଦିଅନ୍ତି
0: ଆଜ୍ଞା,
1: ତାହା ଅନେକ ନାରୀ ଲେଖିକାକୁ କହନ୍ତି ଯେ ଫେମିନିଷ୍ଟ, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଜଣେ ନାରୀ ଲେଖିକା ଭାବରେ ମୁଁ ବି ଅନୁଭବ କରେ ଯେ ଫେମିନିଷ୍ଟ ହେବା କିଛି ଆବଶ୍ୟକତା ନାହିଁ ଜଣେ ନାରୀକୁ, କାରଣ ସେ ସମସ୍ୟା ତାର ସହ ସେ ଓତଃପ୍ରୋତ ଭାବରେ ଜଡ଼ିତ ଏବଂ ଲେଖିଲା ବେଳେ ସେ ସମସ୍ୟା ସ୍ୱତଃ ଚାଲିଆସେ।
0: ସାମାଜିକ ପରିବର୍ତ୍ତନରେ ଏଇ ଯେଉଁ ଆମର କବିତା ରହିଛି, ଗଳ୍ପ ରହିଛି, ଏଗୁଡ଼ିକ କିପରି ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି କ'ଣ?
1: ଗଳ୍ପ କବିତା ଯେତେବେଳେ ଜଣେ ପଢ଼ୁଛି ସେତେବେଳେ ତାର ମାନସିକତାକୁ ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଭାବିତ କରୁଛି। ତେଣୁ ଗଳ୍ପ କବିତାରେ ଯେଉଁ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ରହିଛି ଅନେକ ସମୟରେ ତାହା ମନକୁ ଆନ୍ଦୋଳିତ କରେ, ପାଠକର ମନକୁ ଆନ୍ଦୋଳିତ କରେ। ଆଉ ଆଜିକାଲିର ଗଳ୍ପଗୁଡ଼ିକରେ ପ୍ରାୟତଃ ପାଠକମାନଙ୍କ ଉପରେ ଅନେକ କିଛି ଛାଡ଼ି ଦିଆଯାଇଥାଏ
0: ଆଜ୍ଞା,
1: ଯାହାକି ଏକ ଅସମାହିତ ପ୍ରଶ୍ନ ଭାବରେ ତାଙ୍କ ସାମ୍ନାରେ ଉଙ୍କି ମାରେ। ସେମାନେ ଏହି ଅସମାହିତ ସମସ୍ୟାର ସମାଧାନକୁ ଅନେକ ସମୟରେ ଖୋଜି ବସନ୍ତି। ଆଜିକାଲିର ଗଳ୍ପର ଟ୍ରେଣ୍ଡ ଚାଲିଛି ଯେ ସାଧାରଣତଃ ଆଗରୁ ଯେଉଁ ଥିଲା ଯେ ଗୋଟିଏ କନକ୍ଲୁଜନ୍ ଲେଖକ ଦେଇଯାଉଥିଲେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଲେଖକ ଲେଖିକା କନକ୍ଲୁଜନ୍ ପ୍ରାୟତଃ ଦିଅନ୍ତି ନାହିଁ, ପାଠକମାନଙ୍କ ସାମ୍ନାରେ ଗୋଟିଏ ସମସ୍ୟାଟେ ଥୋଇଦିଅନ୍ତି ଏବଂ ସେହି ସମସ୍ୟାକୁ ସେମାନେ କିପରି ସମାଧାନ କରିବେ ସେଥିରେ ନିଜର ମାନସିକ ଅବସ୍ଥାକୁ, ନିଜର ସାମାଜିକ ଅବସ୍ଥାରେ କିପରି ସନ୍ତୁଳିତ କରି ତାର ସମାଧାନ କରାଯାଇପାରିବ ତାହା ପାଠକ ହିଁ ଖୋଜିଥାଏ। ତେଣୁ ଗଳ୍ପ କବିତା ଏହି ସମସ୍ୟାଗୁଡ଼ିକୁ ସମାଧାନ କରିବାରେ ବି ସାହାଯ୍ୟ କରୁଛି।
0: ମଞ୍ଚରେ କବିତା ପାଠ ଏବଂ ରେଡିଓରେ କବିତା ପାଠ, ଦୁଇଟିର ଅନୁଭୂତିରେ କ'ଣ ତଫାତ୍ ରହିଛି?
1: ମଞ୍ଚରେ ଯେତେବେଳେ କବିତା ପାଠ ଆମେ କରୁଛୁ ସେ ସମୟରେ ଶ୍ରୋତା ଆମ ସାମ୍ନାରେ ଥାନ୍ତି
0: ଆଜ୍ଞା,
1: ଆମେ ସେମାନଙ୍କର ଭାବ ଭଙ୍ଗୀ ସବୁ ଆମେ ଦେଖୁଥାଉ, ତାକୁ ଅନୁଭବ କରୁଥାଉ। କିନ୍ତୁ ଏଠାରେ କବିତା ପାଠ ହେଉ ବା ଗଳ୍ପ ପାଠ ହେଉ ତାହା ଖୁବ୍ ଭଲ ଭାବରେ ହୋଇପାରୁଛି, କାରଣ କାହାରି ପ୍ରତିକ୍ରିୟା ଆମ ସାମ୍ନାରେ ନାହିଁ। ଯେତେବେଳେ ଜଣେ କିଛି ପାଠ କରୁଛି କିମ୍ବା ପଢ଼ୁଛି, କବିତା ଆବୃତ୍ତି କରୁଛି, ଯଦି ସାମ୍ନାରେ ବସିଥିବା ଦର୍ଶକର ମୁଖଭଙ୍ଗୀରୁ ସେ ପ୍ରତିକ୍ରିୟା ଯଦି ସେ ତାହା ନକାରାତ୍ମକ ବୋଲି ଭାବିନି ସେ ସମୟରେ ତାକୁ ତାହା ପ୍ରଭାବିତ କରେ, କିନ୍ତୁ ଏଠାରେ ସେସବୁ କିଛି ନାହିଁ। ତେଣୁ ଏଠାରେ ପାଠ କରିବା ଖୁବ୍ ଭଲ ଲାଗେ।
0: ଏଠି ଶ୍ରୋତାମାନଙ୍କର ଯେଉଁ ପ୍ରତିକ୍ରିୟା ରହିଛି ଲେଖକମାନଙ୍କ ପ୍ରତି, ଗାଳ୍ପିକ ବା କବି କବୟିତ୍ରୀଙ୍କମାନଙ୍କ ପ୍ରତି, ତାହା ଲେଖିବା ସମୟରେ କିଭଳି ପ୍ରେରଣା ଦିଏ?
1: ଏଠାରେ ଯେତେବେଳେ ଆମେ ଗଳ୍ପ ପାଠ କରୁଛୁ ଆଉ ଶ୍ରୋତାମାନେ ତାହା ଶୁଣୁଛନ୍ତି, ତାହା କେତେ ଶ୍ରୋତା ଶୁଣୁଛନ୍ତି ଆଉ ବୁଝୁଛନ୍ତି ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜାଣିପାରୁଛୁ। ମଞ୍ଚଠାରୁ ଏହା ବୃହତ ନିଶ୍ଚିତ ଭାବରେ, କାରଣ ମଞ୍ଚ ଏକ ସୀମିତ ସଭାରେ ଆୟୋଜିତ ହୁଏ, କିନ୍ତୁ ଏହି ଆକାଶବାଣୀ ଦ୍ୱାରା ତାହା ଅନେକଙ୍କ ଅନେକ ଶ୍ରୋତାଙ୍କ ପାଖରେ ବା ଅନେକ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିପାରେ। ତେଣୁ ଯେତେବେଳେ ଏଠାରେ ଆମେ କିଛି ପାଠ କରୁଛୁ, ଆମେ ଜାଣୁଛୁ ଏବଂ ବୁଝିପାରୁଛୁ ଯେ ଏହା ଏକ ବୃହତ ସଂଖ୍ୟାରେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିପାରୁଛି। ତେଣୁ ଏହା ଆମକୁ ବେଶୀ ପ୍ରେରିତ କରେ, କାରଣ ଗଳ୍ପ ପାଠର ମଞ୍ଚ ସାଧାରଣତଃ ନାହିଁ କହିଲେ ଚଳେ।
0: ଆଜ୍ଞା,
1: କାରଣ ମଞ୍ଚରେ ପ୍ରାୟତଃ କବିତା ପାଠ ହୁଏ, ଗଳ୍ପ ପାଠ ଖୁବ୍ କମ୍ ହୁଏ। ତେଣୁ ଏଠାରେ ଗଳ୍ପ ପାଠ କଲେ ଲାଗେ ଯେ ଅନେକ ମୋର ଗଳ୍ପ ଶୁଣିଲେ, ତା ବୁଝିଲେ, ତେଣୁ ମୁଁ ଆଗକୁ ଆଉ କିଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲେଖିବି।
0: ଅଧିକ ଉତ୍ସାହିତ
1: ଅନୁଭବ।
0: ଆପଣ କହିଲେ ଯେ ଆପଣଙ୍କୁ ଗଳ୍ପ ଲେଖିବାକୁ ଅଧିକ ପ୍ରିୟ, ତାହେଲେ ଆଜି ଆମର ଶ୍ରୋତା ଭଉଣୀମାନଙ୍କୁ କେଉଁ ଗଳ୍ପ ଶୁଣାଇବେ?
1: ଆଜି ଗୋଟେ ଏମିତି ଗଳ୍ପ ଶୁଣିବା ଯେଉଁଥିରେ କି ନାରୀର ମନୋଭାବକୁ,
0: ଆଜ୍ଞା,
1: ଏପରିକି ଆବଶ୍ୟକ ସମୟରେ ତାର ସ୍ୱାମୀ ମଧ୍ୟ ବୁଝିପାରେ ନାହିଁ, ଆଉ ଯେତେବେଳେ ବୟସ ବଢ଼ି ବଢ଼ି ଯାଏ ଆମ ସମସ୍ତଙ୍କର ଚିନ୍ତାଧାରାରେ ପରିବର୍ତ୍ତନ ଆସିଥାଏ, ଏବଂ ସେହି ପରିବର୍ତ୍ତିତ ପରିସ୍ଥିତିରେ ନାରୀଟିଏ କ'ଣ ଚାହେଁ ତାକୁ ଯେତେବେଳେ ପରିବାରର ଅନ୍ୟମାନେ ବୁଝିପାରୁଛନ୍ତି, ସେ ସମୟରେ ହୁଏତ ତାର ସ୍ୱାମୀ ବି ବୁଝିପାରୁଛି ସେ ସମୟରେ, କିନ୍ତୁ ନାରୀଟି କ'ଣ ଚାହୁଁଛି ସେଇ ବିଷୟରେ ଗୋଟେ ଗପ ଆଜି ଶୁଣେଇବି ବୋଲି ଭାବୁଛି।
0: ଆଜ୍ଞା,
1: ଗଳ୍ପର ଶୀର୍ଷକ ଉପହାର। ରାତି 4ଟାରୁ ମୋବାଇଲ ମେସେଜ ଶବ୍ଦ ଟୁଙ୍ଗ ଟୁଙ୍ଗ କରୁଛି, ପତଳା ହୋଇ ଆସିଥିବା ନିଦ୍ରା ଭାଙ୍ଗିଗଲା ସୁରଭୀର, ବିରକ୍ତ ହେଲା ସେ। ଏଇ ପାହାନ୍ତା ପହରୁ କାହାର କି କାମ ପଡ଼ିଲା ଯେ ଏତେ ମେସେଜ କରୁଛି? ପରେଶ ଏବେ ପାଖରେ ଥିଲେ ବିରକ୍ତ ହୋଇଥାନ୍ତେ, କାହିଁକି ମୋବାଇଲର ଡାଟାଟା ଅଫ୍ କରିନ ବୋଲି। ସେ ଏଇ କିଛି ମାସ ହେବ ବଦଳି ହୋଇ ରହିଛନ୍ତି ଅନ୍ୟ ସହରରେ, ନିଜେ ଅଧରାତି ଯାଏଁ ଲ୍ୟାପଟପ୍ରେ କାମ କରି ମେସିନ୍ ସହ ମେସିନ୍ ଭଳି ମଣିଷଟେ ହୋଇପାରିବେ, ହେଲେ ଅନ୍ୟ କେହି ବେଶୀ ସମୟ ମୋବାଇଲ ଧରିଲେ ବିରକ୍ତ ହେବେ, ବିଶେଷତଃ ସୁରଭିକୁ ବେଶୀ ବିରକ୍ତ ହେବେ। ମୋବାଇଲ ଆଣି ଦେଖିଲା ସୁରଭି, ଗୋଟିଏ ଗାଢ଼ କଳା ରଙ୍ଗରେ ଲେଖା ଅଛି ହ୍ୟାପି ବର୍ଥଡେ। କିଏ ପଠେଇଛି ନାଁଟି ଭଲ ଭାବରେ ଦେଖାଯାଉନି, ଆଜିକାଲି ଚଷମା ନ ପିନ୍ଧିଲେ କୋଉ ଠିକ୍ ଭାବରେ ଦିଶୁଛି ଯେ ଦିଶିବ। ଆଉ 4 ବର୍ଷ ପରେ ସେ ବି ଅବସର ନେବେ ପ୍ରଧାନ ଶିକ୍ଷୟତ୍ରୀ ପଦରୁ। ଏ ବୟସରେ ଥରେ ନିଦ ଭାଙ୍ଗିଲେ ଆଉ କି ନିଦ ହୁଏ, ମନେ ପଡ଼ିଲା ଆଜି ତାଙ୍କର ଜନ୍ମଦିନ। ବେଳେବେଳେ ଏମିତି ଭୁଲାପଣ ଧରୁଛି ତାଙ୍କ ମନକୁ, ପୁଣି ମନଟା ଫେରିଗଲା ସେ ମେସେଜ ପାଖକୁ। କିଏ ଦେଇଥିବ ମେସେଜ, ବାପା ନା ତ? କିଛି ବର୍ଷ ହେଲା ତାଙ୍କର ମନେ ରହୁନି, ନଚେତ୍ ତାଙ୍କ ବାପା ହିଁ ସର୍ବପ୍ରଥମେ ଜନ୍ମଦିନର ଶୁଭେଚ୍ଛା ଜଣାନ୍ତି। ସତେ କି ସେ ଅପେକ୍ଷା କରିଥାନ୍ତି କେତେବେଳେ 4ଟା ହେବ ଓ ସେ ସମସ୍ତଙ୍କ ପୂର୍ବରୁ ହ୍ୟାପି ବାର୍ଥଡେ ମାମା ମେସେଜଟି ପଠେଇବେ। ଠିକ୍ 6ଟାରେ ଆସିବ ତାଙ୍କର ଫୋନ୍। ଏବେ ସିନା ମୋବାଇଲର ଯୁଗ, ମୋବାଇଲ ନଥିଲା ବେଳେ ପହଞ୍ଚି ଯାଉଥିଲେ ବାପା,

0: কঠা ধান্নার কঠা ধারিকরা নালনার আর 3 দিন 4 দিন অন্ডনটা পাদ্দানো বান্দানা দুব চারি আনো চাষ তো দুঃখ সময় রাহি আসান যাহা দুঃখ রই আজেন বান্দানা দু সময় নো আদান সাফা ভুলনার কনার আর বান্দানা দু নো আর সাফা খুশি নো রানার
1: তা যদি নাম তেঙ্গ থেলে জিয়াব যদি খুশি বাসিনু নাম উজ্জ্বাল দা দকাল দা থালে আজিয়া আগে ওটা সফলতা আতলি বলি কি ভাবত আউ হন্যে জিয়া উজ্জনাগে লাগান যদি নাম যেতে মিশ্রত দুঃখর বাকেন সুখর বাকেন যদি সাথী মানত আউ যেতিরিন হেক্ষা ধারাধারি হেকরি নাতকত আর আঘলি হতেলে নাম হি আঘলি কালাঙ্গত আর যেতির নামে যেন সম্প্রদায় আতলার আর হি আঘলি কর যাহি মান্না ইন্নানিম বাজকার আর একানিকরি নামে যেন চাষ বাস আতলি চাষ বাস বদ একানিকরি নামান আঘলি অন্ধ্রা আর ইদান নাম একানিকরি আঘলি হত আর তেঙ্গনার যে চাষ ব্যবসা পূর্তি পুষা বলিকরি নাম চাষ নানাল দাঁত চাষ কামিকরি নাম উজ্জ্বাল দাঁত তাঙ্গে সঙ্গে সঙ্গে আরও 5 লোকরণ ভি নাম উজ্জাগে লাগানোটা সুযোগ চিয়াল দাঁত তা ই কথাবদ আঘলি যুগযুক্ত রানা আর নামে যেন ই সম্পর্ক আতলি যে ভাইচারা হেকরি যেন নাম অন্টা হেকরি উজ্জ্বাল দাঁত অকাল দাঁত ই নামে সমাজ নুহি নাম যেতেরিন একঠানিয়া হত আর আগলি হত ই আশা সঙ্গে নিন্না বার্চকার আজকে লাগান নিমান আকাশবাণী তারতি কেদিন কেদিন ধন্যবাদ জোহার
0: জোহার।

কথা ভালি নব চইলি রে, মনকে গজেই দেলি, মনকে গজেই দেলি, দেখি দেলা দিনু তোতে রে নগরি, ঝুমুরা পাসিরি দেলি, ঝুমুরা পাসিরি দেলি, মন বগিচাতি মলিনি আলি রে, মলিনি আলি রে, মলিনি আলি রে, ফুটিমা রুচে কগর, মারুচে কগর।

ছাতি ডেরা চালি দেখি দেলে তোর মন্ধায় কাহি কাহি, মন্ধায় কাহি কাহি, কুচি কুচি বালে কুচ।

চে বিধাতা গড়িছে বিধাতা মুঠা তোর পানপতর পানপতর এ মতে বাই কলান তোর চকা বেনি চকা ফুল এ মতে বাই কলা।

বয়ের তোমর বাহাল আমর বাহাল পায়ে যায় গুটে নটাল সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির কিছু তো না।

মোর ঘর, হায় হায় হায় হায়, গার সে পরানে তোমর ঘর রে সোনা গুড়ি, গারি পরানে আমর ঘর, গার সে পরানে তোমর ঘর, হায় হায়।

হলে সন্তান হইবে নি, সন্তান হলে প্রত্যেক ত্রিপুরে কে মারি পারিবে নাই। কেউ বিশর পার পুয়া ত্রিপুর বিজয়ী, বিশর পার পুয়া ত্রিপুর বিজয়ী। হ্যাঁ আজ্ঞা, দেবর্ষিংকর কথা মানি আজ্ঞা যাউছি অযোধ্যাপুরকু।

রাজা বিচার কলে মোর বংশে আজি পর্যন্ত কেহি সত্যভগ্ন হই নাহান্তি। মু যদি সত্যভগ্ন হবি তাহলে মতো সবুদিন পাই এ পৃথিবী মনারে নিন্দার কলঙ্ক বজাইব। মোর প্রাণ গলে যাও কিন্তু মু তুমি আজি প্রদান করিবি। কোন কলে ব্রহ্মচর্য।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনরে অর্থাৎ 18 মে 1682 মশারে ছত্রপতি সাহুজী মহারাজ জন্ম হয়েছিল মহারাষ্ট্রের। সে লে ছত্রপতি শিবাজী নাতি ও সম্ভাজী পুত্র। 18 মে 1912 প্রথম ভারতীয় ফিচর লেন্থ চলচ্চিত্র শ্রী পুণ্ডলিক প্রকাশ পাই। এই চলচ্চিত্রটি মহারাষ্ট্রর ভক্ত পুণ্ডলিক জীবন কাহিনী কু আধারিত। আঠার মে 1974 মশারে ভারত রাজস্থানর পোখরানে প্রথম ভূমিগত পরমাণু পরীক্ষণ করে। এপরে ভারত পরমাণু শক্তি সম্পন্ন দেশ ভাবে সারা বিশ্বের পরিচিত হল। এই পরীক্ষণক স্মাইলিং বুদ্ধা ভাবে পরিচিত করা যায়। শ্রোতা বন্ধু, ইতিহাস পৃষ্ঠার ঘটি যাই কতক স্মরণীয় ঘটনা আশা করছি আপনার উপযোগী হয়ে। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে মে 18 আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস। আজ আমি জানিবা সেই নীরব অট্টাড়িকা সম্পর্কের, যেউঠারে ইতিহাস কথা কয়ে, যেউঠারে স্মৃতি সবু জীবন্ত হয়ে যাতে এবং সময় নিজ অস্তিত্বকে সংরক্ষিত করে রাখি থাকে। তাহলে আসন্তু জানিবা এই সম্পর্কের বিস্তার ভাবরে। শ্রোতা বন্ধু, সংগ্রহালয় এই শব্দটি শুনিলে মনরে এক গভীর নীরবতা জাগি উঠে। পুরোনা পথরের মূর্তি, ধূলি লাগিথিবা শিলালিপি, জিন্ন তলোয়ার ও পুরাতন পাণ্ডুলিপি, এই সব কিছু কহি যাচ্ছি নীরবরে গতকালির কাহিনী। এই সংগ্রহালয় কেবল চারিকান্থ ভিতরে সঞ্চিত করে রাখুথিবা পুরাতন বস্তুর গন্থাঘর নুহে। এহা হেউছি গোটে জাতির স্মৃতি ভণ্ডার, এক সভ্যতার আত্মকথা। কেতে রাজাঙ্ক উত্থান পতন, কেতে যুদ্ধর ধ্বনি, কেতে কলাকারক অক্ষয় সৃষ্টি, যাহা সবু সংগ্রহালয়ের নীরব প্রাচীরে আজ মধ্যে বঞ্চি রয়েছে। শ্রোতা বন্ধু, আমি যেতেবেলে সংগ্রহালয় প্রবেশ করু সেতবে আমি কেবল পুরাতন বস্তু মানুষ দেখি থাকুন তাহা নুহে। সে সময় আমি অতীতকে অনুভব করু, আমি কেতে সমৃদ্ধ, আমস্কৃতি কেতে গভীর, সে সবুকে আমি সহৃদয় অনুভব করে পারু। শ্রোতা বন্ধু, এহাতিলা সংগ্রহালয় সহিত আমি কিপর জড়িত। আসন্তু বর্তমান জাঁবা আমি কী বিশ্ব সংগ্রহালয় দিবস পালন করু সে সম্পর্কে। প্রতিবর্ষ মে 18 তারিখে আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস পালন করা যায়। 1977 ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এই দিবস পালন করিবার আরম্ভ করেছিল। এপরে সারা বিশ্বের আজ ভি দিনের আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস পালন।

0: শ্রোতা বন্ধু, বর্তমান আমি আরম্ভ করিবা আজি সন্ধ্যার আকর্ষণীয় কার্যক্রম শব্দ মঞ্চকু, যেউথিরে আপন মানে শুনিপারবে এক সাক্ষাৎকার সিঙ্গর ভারতী পরিড়াঙ্ক সহ।
1: শ্রোতা বন্ধু, জনে কলাকার মনরে যেতে দুঃখ থাও, যেতে মাত্রারে তার সাংসারিক চাপ থিলে মধ্য, সে শ্রোতা কিংবা দর্শক মনরে খুশি আনিবা পাই তা নিজের কলা প্রদর্শন করে। তার কলা মাধ্যমে শ্রোতার মনকু মোহিত করে। সেইভাবে ভাবরে শ্রোতা বন্ধু, আমহণে আজ জনে কণ্ঠশিল্পী আসি উপস্থিত অনেক। আমি তাঁকর জীবনযাপন সংঘর্ষময় সময় বিষয়ে জাঁয়া পূর্ব তাঁকর পরিচয়টি জাঁনে নেওয়া। নমস্কার।
2: নমস্কার।
1: আপনার পরিচয়টি প্রদান করতু।

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি, এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার, আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্ক রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান, এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ, এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা বেলে যুবপিঢ়ীঙ্কু ধৈর্য, সংযম, সত্যপথর অনুগামী হওয়া আবশ্যক, কিন্তু সেমানে হেই পারু নাহান্তি। কারণ সেমানক পাই বর্তমান অবস্থা বদলি যাইছে। যদিও ভারতীয় দর্শনরে অহিংসাকু এক বিশিষ্ট স্থান দিয়া যাইছে এবং মহামনীষী মানে বিশেষ করে মহাত্মা গান্ধী অহিংসাকু জীবনর মূলমন্ত্র করে বিশ্বকু শান্তির বার্তা প্রদান করেছিলেন। তাঙ্ক আদর্শ যুবপিঢ়ি পাই প্রেরণাদায়ক, কিন্তু অনেক অহিংসাকু দুর্বলতা মানুছন্তি, তথাপি সত্য ও ন্যায় পাই ইয়ে এক শান্তিপূর্ণ সংগ্রাম। তেবে যুবপিঢ়ি কাহিকি অহিংসাকু বিশেষ দৃষ্টি দেউনাহান্তি আর হিংসার পথ বাছি নেউছন্তি, তার বি বহুত কারণ আছে। কারণ বর্তমান যুবপিঢ়ীঙ্ক মনরে অনেক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিক্ষা উপযোগী কোনসি বৃত্তির সেমানে নিয়োজিত হওয়া পাই সুযোগ পাউ নাহান্তি। কেন্দ্র তথা রাজ্য সরকার বহু পূর্বরু পদক্ষেপ নেইছন্তি যুবপিঢ়ীঙ্কু কিছু বৃত্তি যোগে দেওয়া পাই, বেকারী সমস্যা সমাধান পাই, কিছু অংশরে এগুডাক সফল হয়েছে। বর্তমান বহু পূর্বরু আমার গ্রামাঞ্চলরে বর্ষকু নির্দিষ্ট দিনর কাম যোগিয়ে দিয়া যাচ্ছে। স্কিল ইন্ডিয়া যোজনা মাধ্যমে যুবক যুবতী মানুষ বিভিন্ন কৌশল শিক্ষা দিয়ে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া মাধ্যমে শিল্প উৎপাদন ক্ষেত্রে বহুত নূতন কারখানা স্থাপন করা যায়, নিযুক্তি সৃষ্টি করা যাইছে। স্টার্ট আপ ইন্ডিয়া দ্বারা যুব উদ্যোগী মানুষ ঋণ প্রশিক্ষণ সহায়তা দিয়ে যাচ্ছে। স্বয়ং রোজগার পাই মুদ্রা যোজনা ভাবে ঋণ সুবিধা যোগাই দিয়ে যাচ্ছে। ডিজিটাল ভারত অভিযান মাধ্যমে আইটি ও অনলাইন কার্যক্ষেত্রে নূতন সুযোগ বৃদ্ধি পাইছে। কৃষি, হস্তশিল্প, সূক্ষ্ম শিল্পকে প্রোৎসাহন দিয়ে গ্রামাঞ্চল অনেক লোক রোজগার করিবা পাই সক্ষম হয়ে পারছন্তি। তেবে পরিসংখ্যান অনুযায়ী এসব যোজনার কেতে প্রতিশত যুবক যুবতী সফল হয়েছন্তি, তেছরে ভিন্ন ভিন্ন মত প্রকাশ পাউছে, ভিন্ন তথ্য বি মিলুছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে বর্ষকু 1,60,00,000 লোক প্রশিক্ষিত মিলছে গোটায় পরিসংখ্যান মাধ্যমে, কিন্তু চাকরি পাই যুবক মধ্যে 15-43% মধ্যে সীমিত রয়েছে কুযাচ্ছে। কিন্তু ইন্ডিয়া স্কিলস রিপোর্ট অনুসারে 56.35% নিযুক্তি হার বড়ি কুযাচ্ছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর কু আসুয়া FTI মধ্যে 2025 আর্থিক বর্ষে প্রায় 18% বৃদ্ধি পাই। ইলেকট্রোনিক্স ক্ষেত্রে প্রায় 13,00,000 অধিক চাকরি সৃষ্টি হয়েছিল। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এপর্যন্ত কিন্তু GDP র 25% লক্ষ্য হাসল হয়ে পারি না, তবে আংশিক ভাবে সফল হয়েছে। গ্রাম্য রোজগার ক্ষেত্রে 2024-25 বর্ষে প্রায় 5.78 কোটি পরিবার লাভবান হয়েছিল। এতে মহিলাঙ্ক সংখ্যা প্রায় 58% বড়ি, এদ্বারা 2014-2025 মধ্যে প্রায় 8 কোটি অধিক গ্রাম্য সম্পত্তি সৃষ্টি হয়েছে। 2016-2026 পর্যন্ত 23,00,000 অধিক স্টার্ট আপ স্বীকৃতি পাইছে। চাকরি সৃষ্টি হার প্রায় 36% বড়ি। স্টার্ট আপ পাই 2025 পর্যন্ত প্রায় 52 কোটি অধিক ঋণ মঞ্জুর হয়েছিল। অনেক যুবক যুবতী গ্রামাঞ্চল তথা সহরাঞ্চলের ছোট দোকান, সেবা কার্য, হস্তশিল্প ইত্যাদি স্টার্ট আপ আরম্ভ করছেন, কিন্তু সমস্ত ঋণগ্রাহী সফল হয়ে না। বড় উদ্যোগ তুলনায় ছোট উদ্যোগ বিকাশ মধ্যে বিশেষ হয়ে পারি না, আর কেতক ঋণ নেইকি সে ঋণ পরিশোধ করা পাই মধ্যে সফল হয়ে তবে আমাদের জনসংখ্যা এবং যুব সংখ্যা তুলনায় এই যেতে সব যোজনা হয়েছে সেসব যোজনা প্রায় সীমিত লোককে এহা প্রভাবিত করছে, আর সীমিত লোক এর সুযোগ নেউছন্তি। এসব সাধারণত কোনসি চাকরি কলে যেমতি গোটে নিরাপত্তা রহিথায়, সে নিরাপত্তা তো নাহি এসব ক্ষেত্রে। তেণু সেমানক মনরে গোটে নৈরাশ্য মনোভাব সৃষ্টি হচ্ছে। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে হিংসাত্মক বিষয় সেমানক উপরে প্রভাব পকাউছে। পরিবারের মধ্যে অহিংসা ও নৈতিক শিক্ষার অভাব রহিছে। ସେମାନଙ୍କ ଉପରେ କୁସଙ୍ଗତି ମଧ୍ୟ ଅପରାଧ ପ୍ରବଣ ମାନସିକତା ବୃଦ୍ଧି କରିଛି। ଅସହିଷ୍ଣୁତାରୁ ତୁରନ୍ତ ସଫଳତା ପାଇବାର ଚାପ ମଧ୍ୟ ହିଂସା ପ୍ରବୃତ୍ତି ବଢ଼ାଉଛି। ତେଣୁ ଅହିଂସାକୁ ଯଦି ସେମାନେ ପାଥେୟ କରିବେ ତାହେଲେ ପ୍ରଥମ କଥା ହେଲା ଆମର ଏଇ ଯୋଉ ବର୍ଦ୍ଧିତ ଯୁବପିଢ଼ି ଯାହାକୁ କୁହାଯାଉଛି ଆମର ଗୋଟେ ଡେମୋଗ୍ରାଫିକ ଆସେଟ, ସେ ଆସେଟ କୁ ଆମେ ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଭଲ ଭାବରେ ୟୁଟିଲାଇଜ କରିବା ତାହେଲେ ଆମର ବୋଧ ହୁଏ ଏଇ ଯୋଉ ଆମ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ମାନଙ୍କରେ ଯୋଉ ଜେନ୍ଜି ସମସ୍ୟା ଉପୁଜିଛି ସେଇଟା ବୋଧ ହୁଏ ଆମର ଏଇଠି ହେବ ନାହିଁ। ନଚେତ କୌଣସି ଏକ ଦୁର୍ବଳ ସମୟର ସୁଯୋଗ ନେଇକିରି ସରକାରଙ୍କର କିଛି ଯୋଉ ସବୁ ଯୋଜନାର ବିଶେଷ ସଫଳ ହେଇନାହିଁ ସେସବୁ ଯୋଜନାକୁ ଆକ୍ଷେପ କରି ହୁଏତ କିଛି ପ୍ରତିହିଂସା ହେଇପାରେ। ତେଣୁକରି ଯେତେ ଦୂର ସମ୍ଭବ ବର୍ତ୍ତମାନ ଆମର ଯାହା ଯୁଗୋପଯୋଗୀ ଚାହିଦା ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକିରି ଆମର ପ୍ରଗତି ପରିଚାଳିତ କରିବାକୁ ପଡିବ, ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ତା ଭିତରେ ସମ୍ପୃକ୍ତ କରିବାକୁ ପଡିବ। ସେଥିପାଇଁ ପରିବର୍ତ୍ତନ ଶିକ୍ଷା ପରିବର୍ତ୍ତନ କରାଯିବା ଦରକାର, ଶିକ୍ଷା ସହିତ ରୋଜଗାରକୁ ଜଡିତ କରାଯିବା ଦରକାର। ସେଟା ତ ବହୁତ ଆଗରୁ କୁହାଯାଇଥିଲା କିନ୍ତୁ ସଫଳ ହେଇପାରୁନାହିଁ। ସେ ପାରମ୍ପରିକ ଶିକ୍ଷା ଦ୍ୱାରା ବିଶେଷ କିଛି ଲାଭ ହବ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ଉଦ୍ଭାବନର ଯୁଗ, ଇନୋଭେସନର ଯୁଗ, ଡିଜିଟାଲର ଯୁଗ, ଆଉ ଆଗକୁ ମାଡି ଆସୁଛି ଆମର AI ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ବା କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତାର ଗୋଟେ ସ୍ରୋତ ଆମକୁ ଆସିକିରି ଏବେ ଧକ୍କା ଦେବାରେ ଲାଗିଛି। ଯଦି ଆମର ଯୁବପିଢ଼ି ଏଥିପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ନ ହେବେ ତାହେଲେ ଏ ପ୍ରକାର ଯୋଉ ଆଶୁ ପରିବର୍ତ୍ତନ ହଉଛି ସେ ଆଶୁ ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ସେମାନେ ଠିକ ପଦକ୍ଷେପ ସେମାନେ ନେଇପାରିବେ ନାହିଁ। ତେଣୁ AI ଆମ ପାଇଁ ଗୋଟେ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ଆମ ପାଇଁ ଗୋଟେ ବଡ ସମସ୍ୟା। ଆମେ ଟେକ୍ନୋଲୋଜିକାଲି ପ୍ରାଦ୍ୟୋଗିକ କ୍ଷେତ୍ରରେ ବିଦେଶୀ ତୁଳନାରେ ଏତେଟା ଆଡଭାନ୍ସ ନୁହଁ, ଆଉ ଆମ ପାଖରେ ବି ଏତେ ପ୍ରକାର ଟେକ୍ନୋଲୋଜି ନାହିଁ। ଟେକ୍ନୋଲୋଜି ପାଇଁ ତ ଆମେ ଚେଷ୍ଟା କରୁଛୁ ସବୁଆଡ଼ୁ ଆଣିବା ପାଇଁ, କିନ୍ତୁ ତାକୁ ଆଣିକିରି ପୁଣି ଆମର ନିଜର ଉଦ୍ଭାବନ ଶକ୍ତି ଦେଖେଇବାକୁ ପଡିବ ଏବଂ ସେଗୁଡାକ ସେତେବେଳେ ଯେତେବେଳେ ଆମର ଉଦ୍ଭାବନଟା ହେଇପାରିବ, ସମୟୋପଯୋଗୀ ଉଦ୍ଭାବନ ହେଇପାରିବ, ଯୁବପିଢ଼ି ସେଥିରେ ସେମାନଙ୍କର ବହୁତ ଦକ୍ଷତା ଅଛି, ସବୁବେଳେ ପ୍ରବର୍ତ୍ତାଇ ଦିଆଯିବ ଯେ ତମେ ନୂଆ ନୂଆ କିଛି କର, ତାହେଲେ ଯେମିତି ଚାଇନା ଡେଭଲପ କରୁଛି, କୋରିଆ ଡେଭଲପ କରୁଛି, ଆମେ ମଧ୍ୟ ବୋଧେ ଏସିଆରେ ସେମିତି ହେଇପାରିବା। ଯେତିକି ଆମର ସମ୍ବଳ ଅଛି, ଯେତିକି ଆମେ କରିପାରିବା, ଆମର ଏଇ ଯୁବପିଢ଼ିର ଯେତିକି ଦକ୍ଷତା ଅଛି ତାକୁ ନେଇକିରି ଆମର ଶିକ୍ଷାକୁ ସେଥିରେ ସଂଯୋଗିତ କରିବାକୁ ପଡିବ। ତା ସହିତ ଯୁବକମାନଙ୍କର ମଧ୍ୟ ଅନେକ ମାନେ ଯେମିତି ଅତି ଶୀଘ୍ର ଫଳ ମିଳିଯିବ କିମ୍ବା ବହୁତ ଶୀଘ୍ର କିଛି ନହେଲେ ସେମାନେ ଯେମିତି ହତୋତ୍ସାହ ହେଇ ପଡୁଛନ୍ତି, ଏଇସବୁ ଗୁଡାକ ପାଇଁ ଟିକେ ସଂଯତ ହେଇକିରି ସେମାନଙ୍କୁ ଚିନ୍ତା କରିବାକୁ ପଡିବ, ଦମ୍ଭ ଧରି ରହିବାକୁ ପଡିବ। ତଥାପି ଯୁବକମାନେ ଅତି ତାଙ୍କ ମନରେ ସବୁବେଳେ ଗୋଟେ ଆକାଂକ୍ଷା ରହିଥାଏ, ପିଲାଦିନରୁ ସେମାନଙ୍କ ମନରେ ଗୋଟେ ଆକାଂକ୍ଷା ରହିଥାଏ ସେମାନେ କିଛି ଗୋଟେ କରିବେ, କିନ୍ତୁ ସେଇଟାକୁ ସେମାନେ ସଫଳ କରିବା ପାଇଁ ତାଙ୍କ ମନରେ ଗୋଟେ ମାନସିକ ପ୍ରସ୍ତୁତି ଆବଶ୍ୟକ, ସରକାରୀ ସହାୟତା ଆବଶ୍ୟକ, ପାରିବାରିକ ସହଯୋଗ ଆବଶ୍ୟକ, ଏକ ଆଦର୍ଶ ଅହିଂସାର ବାତାବରଣ ଆବଶ୍ୟକ। ସରକାରଙ୍କ ତରଫରୁ ତ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଯୋଜନା ସୃଷ୍ଟି ହେଇଛି ଯୁବକମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ, ସେମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ, ସେମାନଙ୍କୁ ପ୍ରଶିକ୍ଷିତ କରିବା ପାଇଁ। ବର୍ତ୍ତମାନ ଯେତେ ସବୁ ଯୋଜନା ଅଛି ଆମର ଯୁବକମାନେ ଯଦି ସେସବୁର ଉପଯୋଗ କରିବେ ଏବଂ ଅହିଂସାକୁ ଅନୁସରଣ କରି ଯଦି ସେମାନେ ଆଗେଇ ଯିବେ ଆମ ଦେଶ ଆହୁରି ସୁନ୍ଦର ହେଇପାରିବ। କାହିଁକି ନା ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାରେ ହିଁ ଉନ୍ନତି ସମ୍ଭବ, ହିଂସା ମାଧ୍ୟମରେ କେବେ ହେଲେ କୌଣସି ଦେଶର ବିକାଶ ହେଇନାହିଁ, ଧ୍ୱଂସ ଆଡ଼କୁ ସେଇଟା ସୂଚନା ଦିଏ। ତେଣୁ ଆମର ଯୁବପିଢ଼ି ଯଦି ସରକାରଙ୍କର ଏସବୁ ଯେତେ ଯୋଜନା ଅଛି ତାର ସୁଯୋଗ ନେଇ ନିଜକୁ ଆହୁରି ସମୃଦ୍ଧ କରିପାରିବେ, ସେମାନେ ବି ସମୃଦ୍ଧ ହେବେ, ଦେଶ ମଧ୍ୟ ସମୃଦ୍ଧ ହେବ।

0: हेलो।
1: हेलो,
0: हाँ आज्ञा,
1: कैन
0: आमर
1: सर।
0: नमस्कार। आमर डेल नंबर क्वेश्चन सर कार्यक्रम के स्वागत। आपनकर परिचय दे दोन।
1: समलपुर जिला बलुआ सुरत जिला बरा समलपुर
0: आज्ञा, बोले यानी काना काना काम बता लागी जी।
1: किसी काम तो अंदाने ना सें धंधा चली ची
0: धान करी जोन केते कर चास करी जोन।
1: ओ दाग बड़ो ओ दाग करो कर
0: हाँ केंदा भल फली जे।
1: हाँ ठीक है। चकड़ा चुकड़ो खाई दीजिए।
0: ओहो चकड़ा लागी जे ने गे। ये कोचा जदी चकड़ा लागला की संगे संग कोचा बोतरी आनी काटी दे नेली की केंदा केंदा कोली।
1: दिया
0: हाँ
1: खाई दीजिए।
0: बोले एकड़िया जगह है ने गे। पैन बड़ा मुड़ावर सुविधा आ जाएगी केंदा लेगी नो सी
1: कना ले चलुआ
0: डलवा है नहीं। और केंदा केंदा आरो ये काने की हमर दुका गोरेल ती जन हला काने नुकसानी नुकसानी हला के।
1: दुसा फोन ठीक नहीं दिया।
0: अच्छा, आर आपन को रे लेती लुता केंदा आई जी थरो आम आम केंदा केंदा आई जी बोल जे। हां
1: सॉरी ओसला नो जो सार बोले लती है।
0: अच्छा, इ आम सर्वागी देरो जाम मूल्य बा बोलन नहीं। आज्ञा आज्ञा,
1: जाम मोरे बा
0: हो आज्ञा, एंता जोगाजोग रे आपन माने थोन धन्यवाद आज्ञा। हेलो नमस्कार, आपनकर परिचय टिके दोन। आपनकु आमर डेल नंबर क्वेश्चन सार कार्यक्रम के स्वागत।
1: বাংলার দেবেন্দ্র স্যার কহুথিলি।
0: আজ্ঞা, আর কেনা কেনা দেবেন আজ্ঞা কহুন।
1: ভাল আছি আজ্ঞা।
0: ভাল জন তো, দেহ পা ঠিক হয়েছে তো? খরা কেনা হয়েছে কহুন তো পহেলা।
1: খরা তো বহুত বড়ি করছে, বহুত
0: হ্যাঁ,
1: বাহার
0: এই 3 দিন হল যে প্রকারে রিগরিগে হয়েছে এনে গে।
1: পুরা
0: ভটাকে বাহালে কি জুয়ে মেদার লাগুছে কি নেই বেলে।
1: পুরা বহু লেখে লাগুছে
0: আজ্ঞা, বলে ইতিনি হানি কবার কম কানা কানা চালি যে।
1: কবার কাম করলে ছাড়া দে টিকে গুপ্ত বনা আজ্ঞা।
0: আজ্ঞা,
1: গুপ্ত বনা তো
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে কাম নেই জন নেই শুনুন না জিন কে ভি হাজিনি ই সময়া কে খরা দিন বাহারু জন বলে ভি টিকে তর্কি রহবার কথা কেতে লে বলে খানা পিনা পয়লা থির পেটে প্যান পিনে গরি থির প্যান পেটে পি করি ঘরে ঘরু যিবার কথা কি নেই বলে। যেন প্রকারে খরা খরা হউ জেনে কে যদি পুরা
1: হ্যাঁ
0: দরকারি নে হচ্ছে তো নি যিবার কথা ঘরু বার বার কথা।
1: 4 বজে মোর বাহার হইছে আজ্ঞা।
0: নে নে ঠিক করছেন আজ্ঞা, নিশ্চিত ভাবে আজ্ঞা। আপনার এন্তা আপন মানে আমার সঙ্গে যোগাযোগ রে থন, ধন্যবাদ আজ্ঞা। হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ আজ্ঞা, আমার ডেল নম্বর কোয়েশ্চন থাকা কার্যক্রম কে স্বাগত, জোহার আজ্ঞা।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার, আপনার পরিচয় টিকে দোন
1: ভূপেন্দ্র কুমার আজ্ঞা আছে ফুটা।
0: আজ্ঞা, ওর কেন্দা কেন্দা জন
1: ভালো আজ্ঞা।
0: খরা কেন্দা কেন্দা হয়েছে কোন তো আজ্ঞা। আজ্ঞা, বলে কবার বুতা কাঙ্গনা চালিছে?
1: হ্যালো,
0: হ্যাঁ কবার বুতা কাঙ্গনা চালিছে বলছে।
1: কবার বুতা বলে আজ্ঞা ধান পাকড়ল ধান পড়া চালিয়ে যায়।
0: ধান কটা উঠি চালিছে?
1: হ্যাঁ আজ্ঞা। হ্যাঁ
0: হ্যাঁ, যে শুনুন তো, ক্ষেত কলাকে যাওছন যেন মানে বি কাম করুছন নে কে, সব ভাই বোন কু কইবে কি বোন বোন কু কইবে, যেতবেলে ইয়া যেন কিসমে ইহানি খরা হউছে দেখুন, সতর্ক হয়ে গিয়ে রহিতবার কথা তর্কি করে আবার কথা কিনে বেলে। ওর প্যান ক্যান থির প্যান পেটে পি করি প্যান ক্যান টিকে পাখে রকি করি সব বলে পেটকে পুরে থিবার কথা, আর
1: আজ্ঞা
0: ফগড়ি মারি করি কবার তামে কবার কম তা কবার বুদা করবা কথা কিনে বেলে।
1: আ কইলে সব ঠিক কইলে আয়া,
0: আজ্ঞা
1: কিন্তু গরে চাষি মেলে আয়া খরা আর বর্ষা আর ঠিক না মানে আয়া গরে তার কাম বাই দরকার আয়া। বলে আজ না আমি ধরে ধরলাম সেটা কাল যাওয়া মেশিন মানে ধান দিবি কাল যাওয়া কটা গুটি হয়েছে
0: আজ্ঞা। আজ্ঞা,
1: দিবি তো আগে গে আয়া কিন্তু কিছু না হয়।
0: হেটা হেটা তো আজ্ঞা, আমার তো আমি তো দিহি করিছো
1: একটু বটে আয়া, কিন্তু খাওয়া দিলাম করে কাম করলে কিছু অসুবিধা না হয়ে আয়া।
0: আজ্ঞা আজ্ঞা, নিশ্চিত ভাবে আজ্ঞা, আপন মানকর মতামত লাগি ধন্যবাদ আজ্ঞা। আর জনে বি শ্রোতা আমার জনে অচন যোগাযোগ টি রহুন। হ্যালো হ্যালো, হ্যাঁ
1: হ্যালো আজ্ঞা নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, আমার ডেল নম্বর কোশ্চন সার কার্যক্রম কে স্বাগত। ওর আজ্ঞা আপনকর পরিচয় টিকে দোন।
1: হ্যাঁ আমি সোনপুর ডিস্ট্রিক্ট
0: আজ্ঞা।
1: বর্তমান বিশ্বকর্মা।
0: আজ্ঞা আজ্ঞা, আর কেন্দা কেন্দা আছেন আজ্ঞা? দেহ পা ভাল যে?
1: আজ্ঞা আপন মানকর কৃপার উপর ভালো দয়ারু ভাল আছে আজ্ঞা।
0: ଆଜ୍ଞା, ବୋଲେ ଇହାନି କାଣା କାଣା ଚାଷ୍ ବୁତା ଚାଲିଛି?
1: ଚାଷ୍ ବୁତା ଇଟା ପାନ୍ ପୁନି ଧରା ସରିକି ଧାନୁନି ସରକାର।
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ବେଲେ ବେନ୍ ଇଟା ତମେ ଡୁଲି ମନକୁ ନିଥିରେ ଜନ୍ନେ କେ?
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
0: ବେଲେ କେଁ ଦିନ ହାରଭେଷ୍ଟର ଦିନ ଦେବେ କି ହାତେ ଦେବେ?
1: ହାରଭେଷ୍ଟର ତି ଅଧା କଟାମୁ ଆରୁ ବାହାଲଟା ବାହାଲ ସୋଟା ସେଟା
0: ଯେନ ଗାଡ଼ି ବୁଡ଼ବା ବୋଲୁ, ଯେନ ତମେ ବୁଡ଼ି ଯାଉଛେ ବୁଡ଼ି ଇ ଡୁଲି ମନକୁ ଆମର ଇଥିରେ ଦଲଦଲି ଯେନ ଅଛେ ବୋଲୁନ୍, ସେ ଜାଗାରେ ହାତେ ଦେମା ନେଇ କେଁ?
1: ହଁ ଲେବର ସେଟା।
0: ହଁ ହଁ ହଁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜ୍ଞା। ଶୁଣନ୍ ତ, ଆମେ ଏତେ ଚାହ ମେହନତ କରିକି ଚାଷ୍ଟେ କରିଛୁଁ, ଆର୍ କେନ୍ତାକିରି ତମେ ଭଲ୍ କରି ଘରକେ ଯତ୍ନ ପାତନ କରିକିରି ଢୁକାବାର କଥା କିନେ ବେଲେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ହଁ ଇହା ଜିନିଷ ଦେଖୁଛନ୍, ଇଟା ତାମାନେ ଆପଣ ଟିକେ ଦେଖୁନ୍, ପାଣିପାଗ କେ ଦେଖିକରି ବୋଲିକିରି ସେ ହିସାବରେ ତାମାନେ ଦେବାର ବ୍ୟବସ୍ଥା କରୁନ୍ କିନେ।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜ୍ଞା, ଆପଣମାନେ ଏନ୍ତା ଯୋଗାଯୋଗରେ ଥୁନ୍। ଆଉ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ହଁ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା, ଆଜିର ଡେଲ୍ ନମ୍ବର କୃଷି ସଂସ୍ଥାର କାର୍ଯ୍ୟକ୍ରମକେ ଇନୁ ରଖୁଛୁଁ। ଜୁହାର।

সুরথ কুমার নায়েক, সুলেমান প্রদীপ কুমার পণ্ডা, মবৎ খান বিভূতিভূষণ বিশ্বাল, জাহানারা মমতা পণ্ডা।

বন্ধারা উপরে পর্যবেসিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাখা পুপু ঝকা ঝকা। 3:30 হিন্দি কথাচিত্র গীত, 4:02 শুনবে নাটক সিদ্ধার্থ, রচনা গীতাঞ্জলি পণ্ডা, প্রযোজনা পঞ্চানন মিশ্র। আসন্তাকালি সন্ধ্যা 5:02 গান্ধী চর্চা, 5:15 হিন্দি শিক্ষা, 5:30 যুববাণী সন্ধান। এতে রয়েছে আলোচনা বিজ্ঞান ও অন্ধবিশ্বাস, কহিবে টুইঙ্কল প্রধান। 6:10 কিশোর সংসার, বড় মানুষ কথা সম্পর্কে আলোচনা করবে রাসবিহারী বোস, আলোচিকা অনুপমা বিশ্বাল। 7:02 সম্বলপুরী আঞ্চলিক সংবাদ, রাতে 7:25 জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। 7:30 কৃষি সংসার কার্যক্রম, এতে জৈবিক চাষী রাজেশ প্রধানক সহ সাক্ষাৎকার শুণবে। 8:02 সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী চন্দ্রমণি ল্যাঙ্কা এবং সুতপা পট্টনায়ক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে সন্তুর বাদন শুণবে, পরিবেশন করবে পণ্ডিত শিব কুমার শর্মা। 9:15 স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। আসন্তাকালি রাতে 9:30 লোকগীত কার্যক্রমে কৃষ্ণগুরু ভজন শুণবে, পরিবেশন করবে কিশোরী বেহেরা এবং তাঙ্ক সাথী। 10:02 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে বেহেরা বাদন শুণবে, পরিবেশন করবে ভিজি যোগ। এই ছিল আসন্তাকালি প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় রাতে 11:10 এইটি শেষ হল আজ কার্যক্রম। শ্রোতাবন্ধু স্বাগত জনাই আসন্তাকাল কার্যক্রম আরম্ভ করব সকাল 5:51। আজ বিদায় নৌ, জয় হিন্দ।